0: পশু সেবা বিভাগলে কাঠমান্ডু উপত্যকা লগায়ত বার্ড ফ্লু পুষ্টি ভাগ 10 জেলামা করিব 7 লাখ পঞ্চী নষ্ট প্রভাবিত ক্ষেত্রমা রোগ নিয়ন্ত্রণ গর্ন পঙ্ক্ষী সহিত করিব 3 লাখ কিলো দানা নষ্ট কাঠমান্ডু ললিতপুর ভক্তপুর ঝাপা মোরং সুনসরী মহোত্তরী বারা চিতবন নলপরা সীমা দেখি রোগলাই অন্যত্র ফৈলিন নদিন সম্বন্ধিত জেলামা র্যাপিড রেসপন্স টিম পরিচালন বিভাগ মহানির্দেশক ড উমেশ তাহলে জানকারী দিনুভো বার্ড ফ্লু খোপ ন ভাগে সংক্রমণ দেখি সাথ পঙ্ক্ষী তথা পঙ্ক্ষীজন্য উৎপাদন নষ্ট করিব 11 লাখ অন্ডা নষ্ট সম্বন্ধিত কিষানলাই নষ্ট পঙ্ক্ষী নোকসানী মূল্যাঙ্কন করে ক্ষতিপূর্তি উপলব্ধ করাইনে উহাঁ প্রভাবিত ক্ষেত্রকা জেলা প্রশাসন কার্যালয় মাফ কিষান নোকসানী মূল্যাঙ্কন করে বিবরণ তৈরি করে বিভাগ বিবরণ পঠাইনে আধারমা বিভাগলে সম্বন্ধিত প্রদেশ সরকারসঙ্গ সমন্বয় করে ক্ষতিপূর্তি উপলব্ধ করাইনে জানাইয়েক দাঙ্কু রাপ্তি গাউঁপালিকা পূর্ণ সংস্থাগত প্রসূতি সেবায়ুক্ত পালিকা ঘোষণা ভয় সংস্থাগত প্রসূতি সম্বন্ধী দিগোপনাকা সবই আবশ্যক সূচক পুরা করে পূর্ণ সংস্থাগত প্রসূতি সেবায়ুক্ত পালিকা ঘোষণা গরিয়েকো হো লুম্বিনী প্রদেশ সরকার স্বাস্থ্যমন্ত্রী রামজী প্রসাদ ঘিমিরেলে পালিকালাই প্রসূতি সেবায়ুক্ত পালিকা ঘোষণা গর্নুভয়েকো ছ ত্যস অবসরমা উহাঁলে প্রসূতি সেবালাই গুণস্তরযুক্ত বনাউনু পর্নেমা জোড় দিনুভয়েকো ছ নির্ধারিত প্রোটোকল অনুসার চারপটক গর্ভবতী যাঞ্চ গরাউনে দর 99.6% 3 পটক উত্তর প্রসূতি যাঞ্চ গরাউনে দর 99% র দক্ষ স্বাস্থ্যকর্মীবাট প্রসূতি সেবা লিখে দর 100% তথা ঘরমা হুনে প্রসূতি শূন্য রহে প্রসূতি সেবায়ুক্ত পালিকা ঘোষণা গরিয়েকো পালিকা অধ্যক্ষ প্রকাশ বিষ্টলে বতাউনু ভয়েকো ছ রাপ্তি গাউঁপালিকাকে বিগতকা বর্ষদেখি বিভিন্ন বড়ালাই পূর্ণ সংস্থাগত প্রসূতি বড়া ঘোষণা গর্দৈ আয়েকো থিয়ো সবই বড়াকো পুরা ভয়ে পালিকালাই নাই ঘোষণা গরিয়েকো হো কৈলাশ মানসরোবর দর্শনকো যাম শুরু ভয়েসঙ্গে হুমলা হুদৈ যাত্রা গর্নে ভারতীয় তীর্থযাত্রীকো সংখ্যা উল্লেখ্য রূপমা বড়েকো ছ হওয়াই মার্গ মার্ফত নেপাল প্রবেশ গরের সিমকোট হিলসা নাকা হুদৈ চীনকো তাকলাকোট তর্ফ জানি যাত্রু বড়েপছি এস ক্ষেত্রকো পর্যটন গতিবিধি পনি তীব্র বনেকো ছ এস বর্ষ হালসম্ম 3780 ভারতীয় পর্যটকলে নেপালগঞ্জ সিমকোট হিলসা মার্গ প্রয়োগ গরের কৈলাশ মানসরোবর দর্শনকা লাগি যাত্রা গরিসকেকা ছন জেলা প্রহরী কার্যালয়কা অনুসার গত বৈশাখ 30 গতি দেখি তীর্থযাত্রী আউনে ক্রম শুরু ভয়েকো হো আগন্তুকহরু মধ্যে 1892 মহিলা র 1888 পুরুষ ছন পর্যটকে যাম শুরু ভয়ে যাতা দৈনিক 80 দেখি 200 জনাসম্ম ভারতীয় পর্যটক হওয়াই মার্গবাট হুমলা পুগিরহেকা ছন হাল নিজী বায়ুসেবা কম্পানীহরুলে দৈনিক 6 উড়ান মার্ফত নেপাল সিমকোট সেবা সঞ্চালন গরিরহেকা ছন এস্তৈ বিভিন্ন কম্পানীকা 6 বটা হেলিকপ্টারলে সিমকোটবাট হিলসাসম্ম নিয়মিত উড়ান গর্দৈ আয়েকা ছন হেলিকপ্টার সেবা বিহান 6:30 বজেদেখি বেলুকা 7 বজেসম্ম সঞ্চালন হুনে গরেকো ছ পর্যটকো গতিবিধি সিমকোটমা মাত্র সীমিত ছৈন নেপাল চীন সীমা ক্ষেত্র হিলসামা সমেত ব্যাপারিক তথা আবাসীয় গতিবিধি বড়েকো ছ প্রশাসনকা অনুসার তীর্থযাত্রীকো সংখ্যা বড়দৈ যাঁদা সিমকোট বিমানস্থলমা বিহানেদেখি বেলুকাসম্ম নিকৈ চহলপহল হুনে গরেকো ছ কতিপয় সময়মা যাত্রু র উড়ান চাপকা কারণ বিমানস্থল ক্ষেত্রমা ট্রাফিক ব্যবস্থাপন চুনৌতিপূর্ণ পনি বন্নে গরেকো ছ अब खबर फटाफट
1: म्याग्दी मालिका गाउँपालिका 2 रुमका महिलाले जंगलमा खेर जाने अल्लोलाई बनाए आमदानीको स्रोत 12 जना महिला उद्यमी अल्लोबाट कपडा बनाउने काममा 400 सिस्नोको डाँटको बाहिरी भागबाट पुवा निकालिने इटहरीमा कोशी प्रदेशकै सबभन्दा ठूलो सम्मेलन केन्द्र निर्माण हुने 4,000 जना अट्ने क्षमताको एभी हस्पिटालिटी बिन्दम रिसोर्ट एन्ड कन्भेन्सन सेन्टर निर्माणका लागि वित्तीय व्यवस्थापन सम्पन्न जेठ महिनाको अन्त्य हुँदा पनि पर्याप्त पानी नपर्दा बाँकेमा धानको ब्याड राख्न ढिलाइ घरासी प्रयोजनका लागि राखिएका मोटर र खानेपानीको धाराको पानी प्रयोग गरेर ब्याड मुस्ताङको दामोदर कुण्ड दर्शन गर्न जाने तीर्थयात्रीलाई लक्षित गरी 2 महिनाका लागि निशुल्क भोजनसहितको आवासको व्यवस्था 4,990 मिटर उचाइमा अवस्थित कुण्ड पुग्ने पदमार्ग घिमेठाँटी र दामोदर कुण्ड धर्मशालामा तीर्थयात्रीका लागि निशुल्क भोजन र आवासको प्रबन्ध नवलपरासीको बौद्धिकाली गाउँपालिकामा भैँसीको पाली अनुदानमा वितरण बौद्धिकाली 2 डेढ गाउँका 15 परिवारले आय आर्जनका लागि पाए पाडी र कालीकोटको राजकोट नगरपालिकामा सामुदायिक विद्यालयमा महिनावारी आराम कक्ष स्थापना 4 माध्यमिक र 6 वटा आधारभूत विद्यालयमा महिनावारी आराम कक्ष बनेपछि छात्रहरूलाई राहत
0: डोरी नबाँधी बन्जी जम गराउँदा ब्राजिलमा 21 वर्षीय युवतीको मृत्यु भएको छ। अहिलेसम्मका खबर यति नै। नमस्कार।
2: यो बीएफबीएस गोर्खा रेडियो हो।